বলে না যে সংসার ছেড়ে পালিয়ে যাও, বউটার জ্বালা ছেলেটার জ্বালা, এর জ্বালা তার জ্বালা। কিন্তু ঘড়ি যতই আকাশে উড়ুক, লাটাই কিন্তু একজন আকার হাতে থাকে। হরিবল হরিবল, তাই মহাজন বললেন, কি বললেন?

ভরা সংসার ত্যাগ করেছিল আমার নদিয়ার নিমায় চান, চলন্ত গুণের মতো সুন্দরী বউ, শচীমাতার মতো যার মা, কত বৈষ্ণব কত ভক্ত এই পরিত্যাগ করে তিনি সন্ন্যাস নিলেন। তাই পদকর্তা বললেন,

আমি আগুন লাগাবো নিজেকে পোড়াবো হারতাম দেশ লাই আমার বুকে যত আছে জমা কথা আমি দেশ লাই বারুদের ভ্রূণে জন্ম আমার দেশ লাই ফসফরাসে গোল বই আমি দেশ লাই আমি বলবই আমি নদীর চর গ্রামের ঘর তারা পর ব্রিজ দিয়ে ঢাকা মন্ন